nipe toni nua edia pesika abrantie bia ya mobile phone odididio mobile phone eno odididie woton mobile phone so bia mobile phone na no kwasi ada mene da na dwoye so kwa kwa business e wotechi okoya wa ma ne ka wo de koye ne mpenifo de ababo ntin se wo hunu ba bia ka no but still ogusu hwe abrantie mobile phone no.